ফার্মাসিগি আরোইবাই সাই কুদল তামজারি সৈসাকলিবি সারিতা গাজমির সৈরেংবা রাজমণি খুঞ্জাম্বা সৈরাংবা জিতেন খাইদেম

0: fiction ju mini mai store a de gi mo man na hidak to cha de gi mi khana khale ai de kuin na sa le to pu ya de to tho ge kan to tho pu ya we ma du yan phat ba concept ne ya ga di sleep nu ado cha ga da bani cha ba se ado bu hai di mata mata ngi mata ngi tam ondong on jin tor ga sa ra ga hai di na tra ga di ka suna tam da han te ga stroke ma to ga di mi yum ge la se pura paralyze hoy du ne ko ado gi da mo te ni ko ne pizari ja du na so lok pa ya ba nga sa gi side fiction du su mini mai store na ba doctor ga ta na mi na ba ado bu cha hu de ga di hang so lok pa do ya ba gi risk wang bani na cha ba di le kum se na hani
1: hypertension le ba ngang sing khalalib ngang sing se maru oina yum da lai minari ba halaman sing mama mama pa sing sina karam na senabi gani loina bigani sigi matang da su thambi
0: sida su mama mama pa gi role am chawe bana bp na ha oina wang sing se mai di maru ba di moina sa ba thapai jokra moina senabi tare kari sari kari thai tum bo khopa kamain tawri ha ba sida maru ore ka gi no ha ba di sa ba da khu yum da thongi ba chinja cha in jang sing yam phaga bin jang atani kai no sida no balance oira bani mana ma sing da gi haira da gi di khu gi vegetables no cha bani na ko de kang su ga ji phagra ba chinja সুমসিংসিদ হেন ফোকাস উইকলি আমরা মিট আইটেম চাবা নোম ফাদক খিটং জং ফুট নোম চাবসু কাইব নাতে মিয়বকম চাদো পেরেন্টসিংগি সাইডগুলি চাবগুলি খর সেনবি নাইন তুমিছু খর মানে হাই তার তুম খোপ ওলাপ বিপি কাকালেবাদ আতোপ কে কে ফুড হেবিটস ফটব কে কনজুম তোরগে মেডিকেশন কে কনজুম তোরগে পেরেন্টসিংসিনব চে আগে মানে ডে টু ডে এক্সারসাইজগুলি হাঁকটং পিবির মানে তোহনব হনহন এনকারেজ তো তারি সুমসিংসিন মেন হইবদি কেবাইন সব লাইফ স্টাইল মোডিফিকেশন সেমদপ পোট হইবনি গুলি চাহব পোট হইবনি মতাম খরিক হইবনি পেরেন্টসিংগি রুলস মমা বাই রোল চাও হাই তার
1: ডক্টর পানবিদু আগামী ইনখলিবসিংসি লাগলে হাইপারটেনশন মোয়গ ডেলি হেবিটসিদু আগে হবস পানবিখ্রে মোদব ফটব হইনবি হাইগ্র ডেলি হেবিটসিং থাকবগিদমত কাউন্সিলিং দরকার লাইবা কম কম মোদ কাউন্সিলিং পিবেন
0: হচ্ছে কাউন্সিলিং রোলস চাই চাউরিছে কম কম হয় স্পেশালি স্ট্রেস এংজাইটি হচ্ছে নাহা এডোলেসেন স্ট্রেস এংজাইটি আমার সিমু হয় এডোলেসেন সাইকেট্রিক আইন থাকলে নাহা স্ট্রেস টেনশন হয় আনাবো নতব স্ট্রেস ফ্যামিলি হইবাই পেরেন্টস কী হইবাই পিয়র প্রেসার হইবাই মানবসিনো সুবসিন বিপি হলাম চাম হইব তাসে ওয়াংবুদি নতেকো আনাবো স্ট্রেস মোসিমু হয় কাউন্সিলিং আনিসুবদন কদাই লাইফ স্টাইল কী চাব থাকে ডাইটকি ডাইট্রি কাউন্সিলিং তো মতো তাই কিনোদি মানে চারিদ ফই ফটে মোয় খামিনব লং টার্ম সোলকদে আগে কাউন্সিলিং হচ্ছে ইনটোক্সিকেটেড হেবিটসিনরপ সামনে হবদ ইউ থাকলপ চুপ থাকলপ ফেশনগ টাইপ চুপ থাকল নাইব হরব ইউ থাকল হরব টাইপ তোরপ নাহি হচ্ছে ট্রেন চলেনো আদি কফি গেছে কফি সব মচি মচি মচি হাঁগ থাকলপসে নয় কন্ট্রিবিউট তো আপনি কাউন্সিলিং হাইডি হিদাক চাবি সেকেন্ড্রিনেসাইজ হাইজবো কাউন্সিলিং রোল আম চাউি কিনোদি চারিব হেবিট মামসে সেমদপ পোট মামনি সেমদপদ আনাবো নাহব পোট হইদুনেব
1: ডক্টর হাইপারটেনশন ইনখলিব মোয়সিংসি থাম্বাব মফম খিটং থাম্বি
0: টপিক মারি লেন টপিক হচ্ছে কমন হয়েছম ডে টু ডে আইন আনাবো হেঁব নাহা বিপি লাগবসিদ খাই মরুবাদ কদবাদি ইসানা জেনারেলি চাহি আমরা আনি বিপি হেক ওন্দপিব আনিসুবদি লাইফ স্টাইল চেঞ্জ তোনব হোনবিব সিডেন্ট্রি লাইফ স্টাইল কিটং লাপসরপ ডেলি একটিভিটি কিটং কিটং তোনব হোনব হচ্ছে জং ফুড মাম থাকলেব মামসে চিনদি হাওয়ে হাকচাং ফবদিব চাবম থাকবদি চাগদবনি হাইডি রাইট অ্যামাউন্ট রাইট টাইম চাব নত হেন চাসব আগে ফিজিক্যাল একটিভিটিস ওয়াকি ইসাদ নখ চৌখলপ মামসি তোরকান ইনডাইরেক্টলি হিংসি সোলকদি হিং আচৌব অরগান মাম সোলকদি নাহা বিপি বাইখল নাহা আটে অরগান আচৌব সোলকি মিমি লাইফ প্রডক্টিভ ওরক থার্টি ফোরটিসগি ইসাদ আনাবলে সুম লেগে হিং চাই ফিফটি সিক্সটি সরপ টিক টিক লাইরকান থব ইংখান ফজন পাংথপদি আগে চিনজাক সেমদপিব টেনশন স্ট্রেস হানবিব লাইফ স্টাইল মোডিফাই তোব আগে টাইম টু টাইম চাহি আমরাকুম আদম জেনারেল চেকআপ তোকচব ইসা কোলেস্ট্রোল ওয়াংব কিনপিব সুবসিংস তোরগি লং টার্মদ ইসা টিক টিক লাইনিয়ে
1: ইনখলিব নাহাসিব হাইপার টেনশন মতো কম লাইনি হিরমি সগোল মানদ সিনিয়র মেডিকেল অফিসার লাইব ডক্টর জনসন মাইবম এম ডি মেডিসিন ওয়ফম খরদং থাম্বিরম ডক্টর আকাশবাণী ইম্ফাল মাইকাইদগি থাকছরি ইনখলিব নাহাসিব থেনব হাইপার টেনশন হিরমি সিএইচসি সগোলমাং ইম্ফাল ইস্ট সিনিয়র মেডিকেল অফিসার লাইব ডক্টর জনসন মাইবমগা নসেগ উনদুন সাব

0: লতা মঙ্গেশকর নাইটোম খঞ্জল তাহানজ্রব গীতনাদি তোমান তোমানব সৈ চকচব গীত খুদলতমু তাহানব লজরে আকাশবাণী ইমফাল হোজিকি পুং তরমাই তে গেদি সঙ্গাই চেনেল থমসবী পুফম ইউরকলে থরম তাবিবসিন কাইনবী আথং নিজরি পিবিরসে জে হিন
1: হর সলিকে বড়ি নরমি সে দুয়া সালাম মে শামিল করতে চলি জনাব ইহি জিন্দগি কা সলিকা হ্যাঁ ইহি জিন্দগি কা শায়দ ফলসফা ভি ইহি আন্দাজ আজ হর শৃঙ্গার কে আগাজ কা ভি 100.1 মেগাহার্জ পর হসরত জয়পুরি সাহাব কা লিখা এক গীত জো আপকি তরফ আ রহা হে ইস গীত কো আওয়াজ দি হে রফি সাহাব নে ফিল্ম হে বয়ফ্রেন্ড অর সঙ্গীত বদ কিয়া হে শঙ্কর জে কিশন জি নে তো আইয়ে আগাজ করতে হ্যাঁ আজ কে হর শৃঙ্গার কা কুছ ইস প্যারে গীত কে সাথ।